আজ মঙ্গলবার, দোসরা আষাঢ় 1948 শকাব্দ, 23শে জুন 2026 খ্রিস্টাব্দ, 8ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:54 হয়ে 14 সেকেন্ড, সূর্যাস্ত সন্ধে 6:22 হয়ে 25 সেকেন্ড। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার, অর্থাৎ 657 কিলোহার্টজে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার, অর্থাৎ 1008 কিলোহার্টজে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:58 হয়ে 32 সেকেন্ড।

0: Development Authority, Fire Department and Electricity Department have also been suspended following directives from Chief Minister Yogi Adityanath. In connection with the fire incident in Lucknow, Aliganj Police have registered an FIR under relevant sections of the BNS and the Uttar Pradesh Fire Service Act against 6 named accused and other responsible persons. Meanwhile, the state government has ordered a high-level inquiry into the fire incident. A special investigation team, SIT, was formed to investigate the incident, and its members will submit their report within 7 days. And at least 15 people, mostly students aged 16 to 25, died in the tragic fire yesterday afternoon. Indian Embassy in Doha has announced that Qatari authorities have confirmed the deaths of 12 Indian nationals in the Ras Laffan incident on Sunday night. In a social media post, the embassy extended its condolences to the bereaved families and offered prayers for the departed souls. It also stated that Qatari authorities confirmed all those injured in the incident are in stable condition and receiving appropriate medical treatment. The embassy is working in close contact with Qatari authorities to provide all possible help to the Indian nationals and their families affected by this incident, ensuring the swift repatriation of the deceased remains to India. Star shuttlers Lakshya Sen and Tanvi Sharma will lead India's challenge at the US Open Super Badminton Tournament beginning today in California. World number 14 Lakshya Sen, seeded second, will take on Belgium's Julien Karagi in the opening round of the men's singles event. Former World Championship silver medalist Kidambi Srikanth, seeded fifth, will face Chinese Taipei's Liao Chiaofu in the first round match. Unseeded Indian shuttler Sanit Dayanand will begin his campaign against Japan's fourth seed Yudai Okimoto, while Shankar Muthuswamy Subramanian will take on a qualifier in the round of 32. In women's singles, India has a strong contingent of 7 players in the main draw, led by 5th seed Tanvi Sharma and 6th seed Devika Sihag. 17-year-old Tanvi will open a campaign against Germany's Yvonne Lee. In women's doubles, Commonwealth Games bronze medalist Teresa Jolly, Gayatri Gopichand will face Spain's Paula Lopez and Lucia Rodriguez in the opening round. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন জানিয়ে দিই আজকে সারাদিনের সঞ্চয়িতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই রয়েছে সুব্রত সঙ্গীত। 6:25 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীধারা গুপ্ত। 6:35 মিনিটে রামচরিত মানস। 6:45 মিনিটে ভজন শিল্পী সুব্র রায়। 7:10 মিনিটে যুব পণ্ডিত অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় দেবজিৎ অধিকারী। 8:30 মিনিটে নজরুলীতি শ্যামল মুখোপাধ্যায়ের কণ্ঠে। 8:45 মিনিটের পুরাতনী গান শোনাবেন শ্রাবণী মণ্ডল। 9:00 লোকগীতি অন্তরা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 9:10 মিনিটে রাজধারা উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। 10:15 মিনিটে আঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনা সংযুক্তানন্দী। 12:00 সুরভি। 12:20 মিনিটে পাশ্চাত্য সঙ্গীত। 2:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে রয়েছে তবলা শিল্পী চিরদীপ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:15 রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীধারা গুপ্ত। 5:20 মিনিটে উর্বশী উপস্থাপনার প্রীতি মুরারকা। 6:10 মিনিটে হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 মিনিটে গুলগুলশন। 7:10 মিনিটে শ্যামা সঙ্গীত শ্রাবণী মণ্ডলের কণ্ঠে। 7:30 মিনিটে দর্পণ আটটায় ছায়াছবির গান। 8:15 মিনিটে নানা রঙের গান। 8:30 মিনিটে স্পটলাইটের বাংলা রূপান্তর। 10:30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় রাজীব পোশাক। 11:10 মিনিটে হিন্দি ছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন একটু পরেই

থেকে 30 মিটার রয়েছে আজকের চাষবাস। এসো গুড়ি প্লাস্টিক মুক্ত পৃথিবী, এই নিয়ে বলবেন ডক্টর হাসনাহার খাতুন। 6:40 মিনিটে আপনার স্বাস্থ্য বলবেন ডক্টর অরিন্দম চৌধুরী, বিষয় বিকিরণ চিকিৎসার নবদিগন্ত, আজ প্রথম পর্ব। 6:45 মিনিটে প্রাত্যহিক উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও সম্মান দাস। 7:45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সিধা গুপ্ত। 8:00 জানাও জানা স্মরণে মননে। 8:05 মিনিটে আধুনিক গান শোনাবেন স্বপন কুমার শিকদার। 8:20 মিনিটে উত্তরণ দৃষ্টিশক্তিতে বিশেষ সক্ষম সুশান্ত সিটের সাক্ষাৎকার নিয়েছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। 8:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান। 9:25 মিনিটে জেলা চিঠির পর বাংলা গানে গানে অনুষ্ঠানের শেষাংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় সঞ্চিতা মিত্র। 8:00 যুববাণী অনুষ্ঠান খেলাধুলা উপস্থাপনায় গিংসু ঘোষ ও সৌরিক ঘোষ। বেলা 12:00 পুরাতনী গান শোনাবেন শ্রাবণী মণ্ডল। 12:15 লোকগীতি অন্তর মুখোপাধ্যায়ের কণ্ঠে। 12:30 মিনিটে অনুজুমির ধুনফসল। 1:00 নির্বাচিত নজরুলগীতি। 1:45 মিনিটে মাননীয় শো। 2:30 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান। বিকেল 5:00 রয়েছে ক্রীড়াঙ্গন দ্বিতীয় অধিবেশনে উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 5:30 মিনিটে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। 7:10 মিনিটে দরজা গান। 7:30 মিনিটে সমীক্ষা, এ বোঝা কিসের বোঝা, এই নিয়ে বলবেন শর্মিষ্ঠা সরকার। 8:00 আজকের প্রসঙ্গ, 8:15 মিনিটে শহর কলকাতা, বাইরে থেকে রেকর্ড করে অনুষ্ঠান রেকর্ড করে নিয়েছেন দেবাংশু চক্রবর্তী। 8:30 মিনিটে কথায় কাহিনী সুবর্ণগোলক রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 8:35 মিনিটে বাংলা ছায়াছবির গান। 9:00 শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন তবলা পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়। 9:30 মিনিটে শ্রবণী লঘুরসের কান্ডারী বঙ্কিমচন্দ্র নিয়ে পার্থপ্রতিম চট্টোপাধ্যায় ও রমা ঘোষের কথা শুনলেন আজকের গীতাঞ্জলি সঞ্চিতা প্রজাতন্ত্রের কিছু অনুষ্ঠান সম্পর্কে। এখন শুরু হচ্ছে সুবোধ্য সঙ্গীত। আজ শুনবেন রুদ্রফিনা, শিল্পী উস্তাদ আসাদ আলী খান। প্রথমে রাগ যোগিয়া, পরে মিয়া কি ডোরি।

সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রুদ্রবীণা, শিল্পী ওস্তাদ সাদ আলী খান, প্রথমে রাগ জুগিয়া ও পরে মিয়াকি টোডি রাগে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীধারা গুপ্ত।

তখন রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্রীধারা গুপ্তর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

রামচরিত মানুষ শুনলেন, আজ শুনলেন 150 পর্ব। এখন শুনবেন ভজন শিল্পী শুভ্র রায়, প্রথমটি প্রচলিত, পরেরটি কবির বিরচিত।

0: জানলার বাইরেটা একবার তাকিয়ে দেখেছ? একটা গোটা রাতের শেষে হঠাৎ এই সকালটাতে কেমন একটা সোনালি রোদ গোটা আকাশটাতে ছড়িয়ে পড়েছে, আর সেই আলোটা একটু একটু করে ভরিয়ে দিচ্ছে গোটা আকাশটাকে, ঠিক যেমন আমাদের অবচেতনে জমে থাকা একরাশ ক্লান্তি ধীরে ধীরে ধুয়ে যায় নতুন একটা সকালের স্পর্শে। ঘুম ভাঙা চোখে যখন এক হাতে কফি আর অন্য হাতে মোবাইলের স্ক্রিন লক খোলার শব্দ, সেই দুটো জিনিসের মাঝখানে, সেই দুটো অভ্যাসের মাঝখানে কিন্তু দাঁড়িয়ে আছি আমি, তোমাদের বন্ধু দেবজিৎ, যুববাণীর বন্ধু। হ্যাঁ, আজকের আড্ডাটা সেই সব বন্ধুদের নিয়ে যারা রোজ রাত্রে একটা নতুন রুটিন বানায় আর রোজ সকালবেলায় একটা নতুন যুদ্ধের মুখোমুখি হয়। আজ আমাদের আড্ডা জুড়ে থাকবে একটা ভীষণ চেনা অথচ খানিকটা অবহেলিত গল্প, আমাদের জীবন যাপনের গল্প, আমাদের লাইফস্টাইল ট্র্যাকিং। কিন্তু যেমনটা আমি সবসময়তেই বলি যে প্রতিটা দিনের একটা নিজস্ব গল্প থাকে, মানে আমাদের গল্প তো আমরা করি, সেই জন্যই তো যুববাণী রয়েছে, কিন্তু প্রত্যেকটা দিন সেই দিনগুলোর কিন্তু নিজস্ব গল্প থাকে। তাহলে আজকের দিনের গল্পটাও শুনে নেওয়া যাক।
1: আজ এই দিনে
0: ১৭৫৭ খ্রিস্টাব্দে আজকের দিনে ঐতিহাসিক পলাশীর যুদ্ধ শুরু হয় এবং ওই যুদ্ধে স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। ১৯৭৮ খ্রিস্টাব্দে কলকাতা লিটল ম্যাগাজিন, লাইব্রেরি এবং গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। ১৯২৬ খ্রিস্টাব্দে আজকের দিনে নাট্যকার শিশির কুমার ভাদুরী নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন। ১৮৬৭ সালে

আজকের দিনে হরিচরণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন, যিনি শান্তিনিকেতনে বিশ্বভারতীর অধ্যাপক ছিলেন এবং বঙ্গীয় শব্দকোষ অভিধানের সংকলক ছিলেন। 1901 খ্রিস্টাব্দে আজকের দিনে রাজেন্দ্রনাথ লাহিড়ী জন্মগ্রহণ করেন, যিনি ছিলেন মহান বিপ্লবী এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে এবং বিশেষ করে কাকরি বিপ্লবে জড়িয়েছিলেন এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য ছিলেন। 1936 খ্রিস্টাব্দে আজকের দিনে বিখ্যাত ফুটবলার পিকে ব্যানার্জি জন্মগ্রহণ করেন, যিনি ভারতের ন্যাশনাল টিমের একজন প্লেয়ার ছিলেন, তিনি ছিলেন স্ট্রাইকার। 1948 সালে আজকের দিনে নবারুণ ভট্টাচার্য, বিখ্যাত ভারতীয় বাঙালি কবি, তিনি জন্মগ্রহণ করেন। 1953 খ্রিস্টাব্দে আজকের দিনে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি আমাদের ছেড়ে চলে যান। তিনি ছিলেন ভারতীয় একজন পণ্ডিত এবং হিন্দু জাতীয়তাবাদী একজন রাজনৈতিক নেতা। 2025 সালে আজকের দিনে দিলীপ দোষী, ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার, আমাদের ছেড়ে চলে যান। তিনি 33টা টেস্ট ম্যাচ এবং 15টা ইন্টারন্যাশনাল ওয়ান ডে ক্রিকেট ম্যাচ খেলেছেন।

তাহলে কি বুঝলে? যেমনটা বলছিলাম যে প্রত্যেকটা দিনের একটা নতুন গল্প থাকে, তা আজকে আমরা সকালটা শুরুই করলাম সেই নতুন গল্প দিয়ে। তবে আমাদের সকালটা কেমন হয় এখনকার প্রজন্মের, মানে আমরা যারা ওই মোটামুটি আমাদের বড়দের চোখে যারা ওই জেনজি তরুণ প্রজন্মের মানুষজন, তাদের সকালটা কেমন হয় বলতো? চোখ খোলার আগেই হাতটা চলে যায় ফোনের দিকে, নোটিফিকেশনের লম্বা লিস্টটা কিন্তু আমাদের মুড ঠিক করে দেয় সকাল সকাল। কার কটা লাইক পড়লো, কে কোথায় ঘুরতে গেল, কার জীবন কতটা নিখুঁত, এইসব দেখতে দেখতেই আমাদের সকালের এক কাপ চা জুড়িয়ে জল হয়ে যায়। মনে আছে ওই 2023 সালে একটা সিনেমা এসেছিল ওটিটিতে, খো গায়ে হাম কাহা, অভিনয় করেছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী, আনন্যা পাণ্ডে এবং আদর্শ। সেখানে একটা এই প্রজন্মের মানুষদের দেখানো হয়েছিল, ইমাদ, আহানা এবং নীল এই তিনজনের চরিত্রের মাধ্যমে। ওদের গল্পটা কিন্তু আসলে আমাদেরই মতো, মানে আমরা ডিজিটাল দুনিয়া এতটাই হারিয়ে যাচ্ছি যে নিজেদের আসল রুটিনটাই কিন্তু ভুলে যাচ্ছি। সামাজিক মাধ্যমের এই মায়াজাল আমাদের খাওয়া, ঘুম, এমনকি নিজেদের ভালো লাগার সময়টাকেও নিয়ন্ত্রণ করছে। কিন্তু আজ এই সকালে আমি চাই তোমরা জীবনটাকে একটু নতুন করে ট্র্যাক করা শুরু করো, ট্র্যাকে ফেরাও এবং ট্র্যাক করা শুরু করো। আর তার জন্য ডেফিনেটলি গান তো থাকবেই, কারণ অঞ্জন দত্ত ওই যে বলে গেছে, আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়। আর জীবনটা যদি ট্র্যাকে না থাকে তাহলে আমরা ওই জানলাটা খুলবো কী করে? কারণ মনের জানলাটাও তো আছে, সেটাও তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাই না?

এই গোটা পৃথিবীটাকে যদি চোখ খুলে এবং মন খুলে দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই লাইফস্টাইল ট্র্যাকিংটা খুব ইম্পর্টেন্ট। আর এই লাইফস্টাইল ট্র্যাকিং শব্দটা শুনলেই মনে হয় যেন কোনো একটা যান্ত্রিক নিয়ম, তাই না? মানে মনে হয় কেউ যেন একটা চাবুক হাতে দাঁড়িয়ে আছে ক্যালোরি মাপার জন্য। কিন্তু ভেবে দেখো, এটা আসলে এক ধরনের থেরাপি বলা যেতে পারে, মানে নিজের যত্ন নেওয়ার প্রথম ধাপ। শুরুটা হোক ঘুম দিয়ে তাহলে। আচ্ছা, শেষ কবে তোমরা কোনো রকম স্ক্রিন না দেখে, মাথার কাছে ফোনটা না রেখে, নেটটা অন না রেখে শান্তিতে ঘুমিয়েছ বলো তো? ওই যে মাঝরাত পেরিয়ে দুটো তিনটেও পর্যন্ত রিলস স্ক্রোল করা, ওটা কিন্তু শুধু চোখের ক্ষতি করছে না, আমাদের ভেতরের শান্তিটাকেও কেড়ে নিচ্ছে। সকালে উঠে যখন শরীরটা ভারী লাগে তখন মনে হয় না যে জীবনটা কেমন যেন হাত থেকে ফসকে যাচ্ছে। ঠিক এইখানেই, ঠিক এইখানেই দরকার একটু সচেতনতার। ঘুমানোর অন্তত আধ ঘন্টা আগে সব আলো নিভিয়ে ফোনটাকে একটু দূরে রেখে একটু শান্ত হয়ে শুয়ে দেখো তো। কিছু না হলেও কিছুক্ষণের জন্য নিজের নিঃশ্বাসের শব্দ শোনো, নিজের ঘুমটাকে ট্র্যাক করো। সেই আবারও ট্র্যাকিংয়ের কথায় ফিরে এলাম, কারণ অবভিয়াসলি আজকের বিষয় সেটাই। তবে এই ট্র্যাক করাটা কিন্তু মানে ওই রকম খুব যান্ত্রিক, খুব স্ট্রিক্ট এরম হতে হবে তাই নয়। সাধারণত আমাদের মানুষের, প্রাপ্তবয়স্কদের মোটামুটি 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চয়ই প্রয়োজন। কিন্তু আমার ধারণা আমাদের এই প্রজন্মের যে ইঁদুর দৌড়, পড়াশোনা হোক কিংবা চাকরি কিংবা ব্যবসা, মানে যে যার সঙ্গে যুক্ত, মানে যে যেটা করছে এই মুহূর্তে, সেই কাজগুলোর জেরে নিশ্চয়ই আমরা পর্যাপ্ত সময় হয়তো নিজের চোখকে বিশ্রাম দিতে পারি না, নিজের শরীরকে, মস্তিষ্ককে বিশ্রাম দিতে পারি না। কিন্তু তবু একটা ট্র্যাকিং কিন্তু খুব প্রয়োজন, যে ক ঘন্টা ঘুম হচ্ছে এবং কেমন ঘুম হচ্ছে। কারণ শরীরকে চেনাটাই কিন্তু আসল মানে সুস্থতার প্রথম চাবিকাঠি আর কি বলা যেতে পারে। আর তার জন্য ডিজিটাল ডিটক্সটাও খুব ইম্পর্টেন্ট। ওই যে আগে বললাম যে একটা সময়, তারপরে গিয়ে আর কোনো রকম বৈদ্যুতিক মানে ইলেকট্রনিক ডিভাইস

শুধুমাত্র নয়, আমার মানে বলা ভালো যে মোবাইল ফোন বা ইন্টারনেট রয়েছে, ইন্টারনেট সংযুক্ত রয়েছে এরম কোনো ডিভাইস, সেগুলোর থেকে বোধহয় একটু দূরে থাকাই উচিত। আর ঘুমের পর, ঘুম ভাঙার পরেই কিন্তু প্রথম একটা কথা খাওয়া, কারণ সব মানে সবকিছু তো পাপি পেট কা সওয়াল হ্যায়, তাই না? তো এই মানে ঘুমটা ভাঙার পরেই যখন খিদেটা পায়, যখন মনটা একটু খাই খাই করে, তখন সেখানেও তো আবার একটা ট্র্যাকিংয়ের ব্যাপার চলেই আসছে, তাই না? তবে এখনকার দিনে আমরা যেমন ডায়েট বা নিউট্রিশন ট্র্যাকিং বলতেই যেটা বুঝি সেটা হলো যে শুধুমাত্র স্যালাড খাওয়া আর সেদ্ধ সবজি, না তা কিন্তু একেবারেই নয়। নিউট্রিশন ট্র্যাকিং মানে হলো তুমি যা খাচ্ছ তা তোমার শরীরকে ভালো রাখছে কি না আর মনকে আনন্দ দিচ্ছে কি না সেটা বুঝে নেওয়া। সকালের জলখাবারে মা যখন ভালোবেসে গরম গরম লুচি আর আলুর দম করে দেয়, সেটা কিন্তু অপরাধ বোধ মনে নিয়ে খেও না, বরং পরিমিতভাবে উপভোগ করো, যাতে শরীরের ক্ষতিও না হয় আর তোমার মনের রসনাও মেটে। এবং এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সারাদিনে কতটা জল খাচ্ছ, কতটা পুষ্টি পেটে যাচ্ছে, মানে পুষ্টিকর খাবার পেটে যাচ্ছে, এবং সারাদিনে কতটা জল খাওয়া হচ্ছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের কলকাতায় এবং মানে ভারতবর্ষেই বলা যেতে পারে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, মানে গোটা দেশেই যে হারে গরম বাড়তে শুরু করেছে, মানে কলকাতাতেও তো যেমন যেমনভাবে টেম্পারেচার বাড়ছে, এটা বোধহয় গত 7-8 বছর আগেও এতটা গরম কিন্তু গরমকালে লাগতো না, তাই না? মানে গরমকালটাও এখন একটু বেশি গরম হয়ে গেছে। তো যাই হোক, সেটার জন্যই আর কি বলা যে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াটাও খুব ইম্পর্ট্যান্ট। তবে সেক্ষেত্রে ডেফিনেটলি এই আমরা এখন বিভিন্ন রকম ডিটক্স ওয়াটারের নাম শুনি, নানান রকম মানে দারচিনি, চিয়া সিড, সবজা সিড, বিভিন্ন রকমের প্রোডাক্টস রয়েছে মার্কেটে, সেগুলো আমরা জলে ভিজিয়ে ওভারনাইট রেখে দিই, সারা রাত্রি থাকে এবং তারপরে সকালবেলা আমরা সেগুলো খাই, যাতে আমাদের শরীর নিশ্চয়ই বেটার পারফর্ম করে। তবে তার সঙ্গে সঙ্গে মানে এই ডিটক্স ওয়াটারটাকে যেমন আমরা গুরুত্ব দিচ্ছি, সারা দিনে আমরা কতটা প্লেন ওয়াটার খাচ্ছি, মানে একদম পরিষ্কার সাদা জল খাচ্ছি, সেইটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা আমাদেরকে খেয়াল রাখতেই হবে। তো মানে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা যেটা না ছুঁলেই নয় এই খাওয়া দাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে জাঙ্ক ফুড। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে আর কি বলবো, মানে যা কিছু বলছি তার মানে মানে এই সব কিছুরই মানে সবকটা দোষেরই খানিকটা দোষ তো আমিও করেই থাকি, মানে খানিকটা অংশ তো আমার ক্ষেত্রেও খুবই রকম প্রযোজ্য, কিন্তু তবুও মানে যতটা বলার কথা সেটা তো বলতে হবেই, কারণ নিজেও চেষ্টা করছি অল্প অল্প বদলাবার, আর চাইছি তোমরাও একটু একটু করে বদল করো। ডেফিনেটলি জাঙ্ক ফুড আমাদের যা এজ, মানে যারা আমরা মোটামুটি একটু ইয়াং এজ, মোটামুটি এই 15-30 এই এজটার মধ্যে রয়েছি বা তারও একটু বেশি কম হতে পারে, আমাদের ক্ষেত্রে একটা খুব বড় ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে যে রাস্তায় হঠাৎ করে কিছু একটা খেয়ে নেওয়া, এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে। এবং অফিসেও যখন আমরা অফিসের ব্রেক নিচ্ছি বা কলেজ থেকে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে বেরোচ্ছি, তখনও আমরা জাঙ্ক ফুডটাকেই প্রেফারেবলি বেছে নিই, কারণ অবশ্যই সেটা যেখানে সেখানে পাওয়া যায়, খুব তাড়াতাড়ি হাতে চলে আসে এবং পেটের খিদেটা খুব তাড়াতাড়ি মিটে যায় ডেফিনেটলি। তবে সেক্ষেত্রেও একই রকম কথা, মানে মায়ের ভালোবাসার লুচি আর আমাদের ভালোবাসার জাঙ্ক ফুড, দুটোর ক্ষেত্রেই একটাই কথা প্রযোজ্য, সেটা হচ্ছে পরিমিত আহার। একটা পরিমাপ আমাদের ট্র্যাক করা উচিত যে কতটা জাঙ্ক ফুড আমি এই সপ্তাহে বা এই মাসে খেলাম, তো সেটা আমাদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে, কারণ অপর্যাপ্ত কোনো কিছুই তো ভালো নয়, তো অপর্যাপ্ত এগুলোও ভালো নয়। এবং যেহেতু খানিক রকমভাবে আমি নিজেও ভুক্তভোগী এই জাঙ্ক ফুডের মায়াজালে জড়িয়ে গিয়ে, সেই কারণেই তোমাদেরকে একটুখানি অ্যাডভাইস দিলাম, প্লিজ শুনো। তবে যেটা অবশ্যই আমি শুরুতেও বলছিলাম সেটা আবারও বলবো, সেটা হচ্ছে যে আমাদের মানে ডেফিনেটলি ভালো খাবার খেতে তো খুবই ভালো লাগে, যেগুলোতে একটু মশলাপাতি থাকবে, যেগুলোতে একটু একটু বেশ স্পাইসি একটা স্বাদ থাকবে, তবে তার সঙ্গেই আমাদের কিন্তু একটা জিনিস বুঝে নিতে হবে যে শরীরের জ্বালানিটাও দরকার। মানে শুধু এমন খাবার খাওয়া নয় যেটা আমাদের মনের রসনা মেটাবে, তার সঙ্গে সঙ্গে এমন খাবার খাওয়া যেটা সারাদিন আমাদের এই ননস্টপ দৌড়টা চালিয়ে যেতে দেবে। যাই হোক, এই মুহূর্তে একটা গানের বিরতি,
আর তারপরেই ফিরছি।

0: Tequila.
1: পিএলএম গানের পর আর তোমাদের সঙ্গে আজকের আড্ডায় রয়েছি আমি দেবজিৎ। সুপ্রভাতের আড্ডায় গল্প তো জমে উঠেইছে লাইফস্টাইল ট্র্যাকিং নিয়ে, তবে বিষয়টা আমি মানে সকালবেলায় আড্ডা শোনার জন্য একটুখানি তো ওই জ্ঞানের কথা বটেই যেমনটা বলছিল গানেতে, তো নিশ্চয়ই সেটা মাথায় রেখেই তবুও একটুখানি এগোচ্ছে আড্ডাটা। আচ্ছা, ধরো এই জ্ঞান ট্যান সব কিছু থেকে বেরিয়ে এলাম, সিনেমা দেখতে আমরা সবাই ভালোবাসি, আর একটা আইকনিক সিনেমার কথা বলছি সেটা মোটামুটি সবাই দেখেছে, ওই ওই সিনেমাটা ওয়েক আপ সিড নিশ্চয়ই দেখেছো। তো যদি দেখে থাকো তাহলে মনে থাকবে সেখানে ওই অলস দায়িত্বহীন সিড, তার কথা মনে পড়ছে, যার সকাল হতো দুপুরে আর জীবনের কোনো শৃঙ্খলাই ছিল না। হ্যাঁ, আমরা মোটামুটি কলেজ লাইফটাতে খানিকটা আর কি, প্রায় অনেকেই এইরকম একটা জীবন তো কাটাই বটে, কিন্তু সেই সিডি যখন একটা মিডিয়া হাউস জয়েন করে, অর্থাৎ প্রথম কর্মক্ষেত্রে পা রাখে, সেখানে আস্তে আস্তে সে একটা নিজের রুটিন তৈরি করে। তখন তার ভেতরের পরিবর্তনটা খেয়াল করেছিলে? ওই যে নিজের জন্য খাটনি, নিজের ভালো লাগার কাজের জন্য খাটনি, এটাই তো আসল ফিটনেস ট্র্যাকিং। এক্স্যাক্টলি তাই, ফিটনেস ট্র্যাকিং নিয়েই এবারে কথা বলছি।

ঘুম হয়েছে, খাওয়া হয়েছে, এবারে ফিটও তো থাকতে হবে, শুধুমাত্র তো এই দুটো দিয়ে আর চলতে পারে না জীবন। হ্যাঁ, এটা নিশ্চয়ই বলতে পারো যে নটা ছটা ডিউটি করার পর আর ফিটনেসের কথা মাথায় থাকে না, গোটা ফিটনেসের ওয়ার্কআউটটা ওই অফিসেই হয়ে যায়। না, সেটা ভাবলে চলবে না, সেটা যদি হয়ে থাকে তাহলে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, একটু ভুল ট্র্যাকে হাঁটছো। তাই আবারও ট্র্যাকিংটা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে যেটা করতে পারো যে অফিস থেকে আসার পরে অল্প কিছু খাওয়া দাওয়ার পর অন্তত বাড়িতেই খানিকটা হলেও ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো। এটার জন্য সময় আলাদা করে বার করো, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর যারা মানে জিমে যাও, মানে জিমনাজিয়ামের সঙ্গে যুক্ত, ডেফিনেটলি তাদের জন্য তো সেটা খুব একটা সমস্যা নয়, তারা একটা টাইম, নির্দিষ্ট একটা টাইম তারা দেয়ই জিমে। কিন্তু যারা জিমে যাও না, যারা কোনো রকম আলাদা করে কোনো রকম ওয়ার্কআউটের সঙ্গে যুক্ত নয়, সুইমিং বা জুম্বা এই জাতীয় জিনিস, তাহলে তাদের জন্য আমার মনে হয় এই ঘরোয়া ওয়ার্কআউটটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, সেটা একটু ট্র্যাকিংয়ে রাখলে বোধহয় ভালো হয়। তবে মানে তবে আবারও একই কথা, ফিটনেস মানেই কিন্তু জিমে গিয়ে শুধুমাত্র ভারী ওজন তোলা নয়, ফিটনেস মানে একটু মুক্ত বাতাস বুকে টেনে নেওয়া, কিংবা নিজের পছন্দের গানে একটু নেচে নেওয়া কখনো কখনো। অবশ্যই তার সঙ্গে সঙ্গে এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট, যেমনটা বললাম শরীরকে সচল রাখাটা খুব ইম্পর্টেন্ট, এটাই মোদ্দা কথা। এবং এই ফিটনেস ট্র্যাকিংটা বা ফিটনেস মানে ফিটনেস এক্সারসাইজটা, এই অভ্যাসটা, এটাকে শুধুমাত্র একটা অভ্যাস নয়, বরং একটা মেন্টাল থেরাপির মতো করে দেখতে হবে, একটা মানসিক থেরাপির মতো করে দেখতে হবে, যেখানে তুমি রোজ নিজের শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ ট্র্যাক করবে এবং দেখবে আস্তে আস্তে একটা আলাদা আত্মবিশ্বাস তৈরি হচ্ছে, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি। এই বিষয়টা বেশ ট্রিকি, কারণ এই বিষয়টাই আমরা আসলে অনেক সময়তে খেয়াল করতে ভুলে যাই। তবে মন যখন বেসুরে গায়, এই যে কটা কথা বললাম আর কি, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে যখনই মনটা একটু বেসুরে গায়, তখন তো তাকে সুরে ফিরিয়ে আনতে হয়, ট্র্যাকে ফিরিয়ে আনতে হয়। তো যাই হোক, একটুখানি বেসুরো গান একটা সুরেই শুনেই আসি, বেসুরের গান, বেসুরো নিশ্চয়ই নয়, বেসুরের গান একটা শুনে আসি, তারপরে আবার আড্ডায় ফিরছি, সঙ্গে থাকো।

গানের আগে বলে গিয়েছিলাম যে এবারের যে ট্র্যাকিংটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ট্র্যাকিংটা সত্যি সত্যি ইম্পর্টেন্ট। এই ট্র্যাকিংটা হলো মি টাইম আর উই টাইমের। মি টাইম মানে নিজের সঙ্গে সময় কাটানো, আর উই টাইম মানে যখন আমি আমার আশেপাশের প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছি। দেখো, এর আগে যে কটা কথা বললাম, মানে ঘুম, খাওয়া, ফিটনেস, এই সব কিছুই মূলত আমাদের শারীরিক সুস্থতার জন্য, শারীরিক ভালো থাকার জন্য। কিন্তু মানসিকটার কি হবে? কারণ ডেফিনেটলি আমাদের জেনারেশন একটা বিশেষ সমালোচনার এবং প্রশংসার মানে দুটো দিকেরই একটা অবকাশ রয়েছে। সেটা হচ্ছে যে আমরা নাকি মেন্টাল হেলথ নিয়ে ভীষণ কনশিয়াস, মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা নাকি ভীষণ ভীষণ মানে সেটাকে খুব গুরুত্ব দিয়ে দেখি, আর দেখবো নাই বা কেন? তবে নিশ্চয়ই সেই মানসিক স্বাস্থ্যের মধ্যে যেখানে আমাদের ট্র্যাকিংটা প্রয়োজন বা যেখানে আমাদের ব্যালেন্সটা প্রয়োজন, সেটা হচ্ছে এই মি টাইম আর উই টাইম। অর্থাৎ নিজের সাথে সময় কাটানো আর প্রিয়জনদের সাথে সময় কাটানোর সময়। এখন ঘটনা হচ্ছে যে আমরা যখন বন্ধুদের সঙ্গে থাকি, এখন কজন আমরা একে অপরের দিকে চোখের দিকে তাকিয়ে কথা বলি বলো তো? সবার খুলে একটা করে ফোন, সবাই ব্যস্ত সেই মুহূর্তটা ছবি তুলে দুনিয়াকে দেখাতে যে আমরা কত আনন্দে আছি। একে বলা যেতে পারে খানিকটা ওই ভার্চুয়াল উই টাইম, যা আসলে ভীষণ ফাঁপা, খুব খুব সারফেসিয়াল। আসল উই টাইম হলো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে ফোনের কথা ভুলে যাওয়া, একসাথে হাসা, একে অপরের মন খারাপের গল্প শোনা। আর মি টাইম, একা থাকার সময় মানেই কিন্তু মানে শুধুমাত্র ফোন ঘাঁটা নয়, শুধুমাত্র স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা নয়, সেই একা থাকার সময়ের মধ্যে কিন্তু আরও অনেক কিছু পড়ে। হতেই পারে একটু ডায়েরি লেখা, হতেই পারে একটু বইয়ের পাতা উল্টানো, কিংবা স্রেফ জানলার বাইরের দিকে তাকিয়ে আকাশ দেখা, যেমনটা অন্ধন দত্ত বলল। এই দুটো সময়ের মধ্যে ভারসাম্য রাখাটা কিন্তু ভীষণ দরকার। সামাজিক মাধ্যমের প্রভাব আমাদের এতটাই গ্রাস করছে যে আমরা এখন একা হতে ভয় পাচ্ছি, আবার অনেকের মাঝে গিয়েও একাকিত্বে ভুগছি। প্রতিদিনের রুটিনে তাই এই দুটো সময়কেও আলাদা করে ট্র্যাক করো, আলাদা করে গুরুত্ব দাও। কারণটা ভারী অদ্ভুত, কারণ আমি আছি তাই আমরা আছি।

হ্যাঁ, আমি আছি তাই আমরা আছি, আর আমরা আছি অবশ্যই কারণ আমি আছি। তবে আজ আজকের দিনটা শুধুমাত্র তো লাইফস্টাইল ট্র্যাকিং নিয়ে কথা বললেই হয় না, কারণ আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, কারণ আজ ইন্টারন্যাশনাল ডে ফর উইমেন ইন ইঞ্জিনিয়ারিং। সুতরাং অবশ্যই আজকের দিনটার কথা মাথায় রেখেই আজকে সুপ্রভাতের আসরে কথায় কথায় এমন একজন অসাধারণ মানুষের গল্প শোনাবো যার কাছে নিউট্রিশন বা ফিটনেস নয়, সাকসেস ট্র্যাকিংটাই কিন্তু আসল মন্ত্র ছিল।

কথা বলছি আয়ালা সোমায়া জুলা ললিতাকে নিয়ে। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার, মাত্র 15 বছর বয়সে বিয়ে, এবং পরবর্তীতে কুলের সন্তানকে সঙ্গে নিয়েই অকাল বৈধব্য। এই এত কিছু সমস্যার সম্মুখীন হয়েও তিনি কখনো থেমে যাননি। সমস্ত সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি মাদ্রাজ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে 1943 সালে সফলভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তার এই অদম্য লড়াই এবং সাফল্য ভারতের নারীদের জন্য বিজ্ঞান এবং প্রযুক্তির আঙিনায় এক নতুন দিগন্তের সূচনা করে। দেশভাগ পরবর্তী সময়ে 1948 সালে ললিতা কলকাতায় একটি ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কোম্পানি অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজে যোগ দেন। সেই সময় দেশের অন্যতম বৃহত্তম প্রকল্প ভাকরা নাঙ্গাল বাঁধের জন্য সঞ্চালন লাইন এবং সাবস্টেশনের নকশা তৈরির সম্পূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। কেবল কর্মক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক পরিসরেও তাঁর দক্ষতা স্বীকৃতি পেয়েছিল। 1953 সালে লন্ডনের ইনস্টিটিউশন অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স তাকে সহকারী সদস্য হিসেবে নির্বাচন করে, যা সে সময় একজন ভারতীয় নারীর জন্য ছিল বিরল সম্মান। 1964 সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক মহিলা ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানী সম্মেলনে তিনি ছিলেন ভারতের একমাত্র মহিলা প্রতিনিধি। পরের বছর 1965 সালে তিনি ব্রিটিশ উইমেন্স ইঞ্জিনিয়ারিং সোসাইটির সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর 1967 সালে কেমব্রিজে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক মহিলা ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী সম্মেলনের আয়োজক কমিটিতে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি, এবং তার দৌলতে সেই বছর ভারতের আরও বেশ কয়েকটি মহিলা ইঞ্জিনিয়ার তারা কিন্তু সেই সম্মেলনে অংশগ্রহণ করবার সুযোগ পায়। তিনি এই অসাধারণ যাত্রাপথটা এত সহজে কিন্তু মোটেই অতিক্রম করেননি। বহু বাধা বিপত্তি সব কিছুর মধ্যে তিনি কিন্তু এই জায়গাতে নিজেকে নিয়ে গিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর যখন সমাজ বিধবাদের চার দেওয়ালের মাঝে বন্দি করে রাখত, তখন তিনি তার বাবার দারুণ সমর্থনে পড়াশোনা পুনরায় শুরু করেন এবং একটি সম্পূর্ণ পুরুষ প্রধান কলেজে একটি মাত্র ছাত্রী হিসেবে পড়াশোনা করেন, এবং সেটা কিন্তু সেই সময়তে চরম চ্যালেঞ্জের ছিল। কিন্তু তার মেধা ও দৃঢ় সংকল্পের কাছে সমস্ত বাধা হার মানে। ডিগ্রি অর্জনের পর তিনি নানান রকম স্বীকৃতি পান, নানান রকম দারুণ মানে বিশাল বড় বড় অর্গানাইজেশনে, বিশাল বড় বড় সংস্থার হয়ে কাজ করেন, এবং সব রকম প্রতিকূলতাকে জয় করে তিনি নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই এই যে গল্পটা, এই যে উদাহরণটা তিনি দৃষ্টান্ত হিসেবে মানে একদম তৈরি করে দিয়ে গেলেন, চোখের সামনে দেখিয়ে দিয়ে গেলেন, সেই পথটা কিন্তু আসলে আরও অনেক অনেক মহিলা ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদের জন্য সেই পথটা কিন্তু আসলে আরও অনেকটা সুগম হয়ে গেল। কারণ বরাবরই আমরা আমাদের দেশে আমরা দেখেছি যে অন্তত আগেকার দিনে, অন্তত এই আধুনিক সময় তো ডেফিনেটলি নয়, কিন্তু আগেকার দিনে মহিলাদের শিক্ষা, মহিলাদের বেড়ে ওঠা, মহিলাদের জীবনযাপন, সেক্ষেত্রে কিন্তু নানান ধরনের কি বলা যেতে পারে বাধা, নানান ধরনের বাউন্ডেশনস তৈরি করে দিয়েছিল আমাদের সমাজ। কিন্তু সেই সমাজের নিয়ম নির্দেশ নীতি সেই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কিছু মানুষ কিন্তু দৃষ্টান্ত তৈরি করেছেন, কিছু মানুষ মন জয় করে নিয়েছেন। সেই মানুষগুলোর মধ্যেই একজন ছিলেন আলায়া সোমায়া জুলা ললিতা, এবং তার গল্প আজকে শোনালাম কথায় কথায়তে। তবে এরপরে আরেকটা গান, তারপরে আবার আড্ডায় ফিরছি, সঙ্গে থাকুন।

ফিরলাম গানের পর, তবে ঘড়ির কাঁটা কিন্তু জানান দিচ্ছে যে সময় প্রায় শেষ হয়ে এসেছে। আসলে এটাই হয় প্রত্যেকবার যখনই আড্ডা দিতে বসি তোমাদের সঙ্গে, তখন সময়টা কিভাবে পেরিয়ে যায়, কিভাবে যে সময়টা চলে যায় সেটা বুঝতে পারি না। আর ঠিক সেই কারণেই বর্তমান প্রজন্মের মানুষ আমরা যারা, তারা বেশ কিছু ডিভাইস ব্যবহার করছি ট্র্যাকিংয়ের জন্য। সেই ট্র্যাকিংটা শুধুমাত্র সময় নয়, মানে অর্থাৎ ঘড়ি শুধুমাত্র আমরা ব্যবহার করি না সময় দেখার জন্য, আমরা দৈনন্দিন হাঁটার মানে ফুটস্টেপ নাম্বার অর্থাৎ হাঁটার সংখ্যা, ক্যালোরির খরচ, কত পরিমাণ ক্যালোরি আমরা বার্ন করলাম, বা হার্টবিট, হৃৎস্পন্দনের হার, ঘুমের মান এবং ঘুমের পরিমাণ, ব্যায়াম, শারীরিক কার্যকলাপের পরিমাণ, রক্তে অক্সিজেনের মাত্রা, মানসিক চাপ বা স্ট্রেস লেভেল, বা স্ক্রিন টাইম, বা দৈনন্দিন রুটিন, সেই সব কিছু মাপার জন্যেই কিন্তু বিভিন্ন রকম লাইফস্টাইল ট্র্যাকিং ডিভাইস রয়েছে। এবং এর সবথেকে বড় সুবিধা যেটা হলো, এটা ব্যবহারকারীকে অর্থাৎ যারা ব্যবহার করছে তাদের নিজের অভ্যাস সম্পর্কে একদম বাস্তব তথ্য এনে দেয়। যাই হোক, তাহলে তোমরা সেই ধরনের ডিভাইসও ইউজ করতে পারো তোমাদের জীবনের ট্র্যাকটাকে, তোমাদের লাইফস্টাইল ট্র্যাকটাকে অন ট্র্যাক রাখার জন্য। তবে আজ এই পর্যন্তই, সকালের রোদটা এখন আরেকটু মিষ্টি হয়েছে। চলো, আজকের দিনটা কোনো অ্যাপের নোটিফিকেশন দিয়ে নয়, বরং নিজের মনের ইশারায় শুরু করি। নিজেকে ট্র্যাক করো, কিন্তু সেটা শুধুমাত্র একটা কি বলা যায়, মেকানিক্যাল ট্র্যাকিং নয়, সেটা ভালোবাসার টানে ট্র্যাকিং হোক, কোনো বাঁধনে নয়। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, শুনতে থাকো যুববাণী। আর শেষ পর্যন্ত আরও একটা গান রেখে গেলাম,

শুনলেন নজরুলগীতি শিল্পী শ্যামল মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে মিডিয়াম এফে। এখন শুনবেন পুরাতনী শিল্পী শ্রাবণী মণ্ডল।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ। এখন শুনবেন লোকগীতি, শিল্পী অন্তরা মুখোপাধ্যায়।

শুনলেন লোকগীতি, শিল্পী অন্তরা মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখা এক চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন, শ্রী মোদীর সুদক্ষ নেতৃত্বে 15 বছরের দুর্নীতি অপশাসনের অভিশাপ থেকে মুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যোগ্য স্বীকৃতি দিয়ে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে শ্রী অধিকারী নাগরিকত্ব সংশোধন আইন সিএএ বাস্তবায়িত করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ যথাযথ মর্যাদায় শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই আজ নিজেকে ভারতীয় বলে পরিচয় দেওয়ার সম্ভব হয়েছে। বাংলাদেশ থেকে আসা গৃহহীন উদ্বাস্তুদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। রাজ্য সভাপতি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতেই আজ তার দলের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তাঁর অবদানের ইতিহাস পশ্চিমবঙ্গের মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, বামপন্থীদের ট্রাম্প পুড়িয়ে দেওয়ার ঘটনা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর ঘটনা থেকে মানুষের নজর ঘোরানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগ সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেও মত প্রকাশ করেন তিনি। বাংলার সংস্কৃতি ও সৃজনশীল শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তথ্য সংস্কৃতি দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নবান্নে গতকাল প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর উপস্থিতিতে ওই বৈঠকে ছিলেন রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, রূপা গাঙ্গুলি, পাপিয়া অধিকারী সহ অন্যরা। চলচ্চিত্র বিনোদন জগতের শিল্পের উন্নয়ন নিয়ে সেখানে আলোচনা হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরকে চালাতে গেলে 40টি হাই পাওয়ার যে কমিটি রয়েছে তার মধ্যে সিনেমা, যাত্রা, কবিতা সহ কমিটিগুলিকে পুনর্গঠন করা হচ্ছে। পর্যালোচনা করা হবে যে কোন কমিটির প্রয়োজন আছে বা কোন কমিটির নেই। প্রয়োজনে কমিটির সদস্য সংখ্যাও কমানো হতে পারে। আসন্ন শ্রাবণী মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গতকাল হুগলির জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, বর্ষার আগে নতুন করে রাস্তা তৈরি করা সম্ভব না হলেও খানাখন্দ ভরাট করে যাত্রীদের যাতে কোন রকম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তার ধারে দখল হয়ে থাকা দোকানের অতিরিক্ত জায়গা মেলার আগে পুরোপুরি খালি করার কথা জানিয়েছে প্রশাসন। মন্ত্রী জানান, পানীয় জল, নতুন শৌচালয় নির্মাণ, পুরনো শৌচালয়গুলির সংস্কার ছাড়াও সমস্ত এলাকা পরিচ্ছন্ন রাখতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি ঘোষণা করায় কমিটিতে নাম থাকা রাজ্যের 8 প্রাক্তন মন্ত্রীকে শোকজ করল আদি তৃণমূল কংগ্রেস। এই নেতাদের মধ্যে রয়েছে ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী ও সাবিনা ইয়াসমিন। শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছে তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের শৃঙ্খলা রক্ষা কমিটি। এদিকে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির গতকাল নতুন কমিটি গঠন করেছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে বেছে নেওয়া হয়েছে। ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোয় টিকিট বিক্রির মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তার স্ত্রী মধু ছন্দাকে মৌখিক রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, আগামী 2 সপ্তাহ তাদের গ্রেপ্তার করা যাবে না, তবে রাজ্য পুলিশ তদন্ত চালিয়ে যাবে। ইউনেস্কোর নাম ভাঙিয়ে প্রচারের নামে কত টাকা তারা তুলেছিলেন সে বিষয়ে তদন্ত করে আগামী 8ই জুলাই এর মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। ওইদিনই বেলা 2টোর সময় ফের এই মামলা শুনানি। সরকারি কর্মচারীদের স্মার্ট মিটার নেওয়া বাধ্যতামূলক বলে রাজ্য যে বিজ্ঞপ্তি জারি করেছে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন রাজ্য সরকারি কর্মচারী কোঅর্ডিনেশন কমিটি। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে দায়ের হয়েছে মামলা। অন্যদিকে বিচারপতি কৃষ্ণা রাবের বেঞ্চে এবিপিটি এর পক্ষ থেকে এ সংক্রান্ত আরও একটি মামলা দায়ের করেছেন আইনজীবী ফিরদৌস শামীম। আগামী বৃহস্পতিবার মামলার শুনানি। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান শেষে কলকাতা থেকে ফেরার সময় দক্ষিণ চব্বিশ পরগনার হাতানিয়া দোয়ানিয়া নদীতে

ট্রেলারের ধাক্কায় এমভি মা অজন্তা নামে একটি লঞ্চ ডুবে গেছে। কলকাতার ডকঘাট থেকে গোসাবায় ফিরছিল লঞ্চটি। গতরাত প্রায় 8টা নাগাদ নামখানা মৎস্যবন্দর পেরিয়ে ভগবতপুরের দিকে যাওয়ার সময় এই বিপত্তি ঘটে। 5-7 মিনিটের মধ্যে লঞ্চটি তলিয়ে যায়। স্থানীয় একটি ট্যুরিস্ট লঞ্চ মৎস্যজীবীদের তৎপরতায় লঞ্চে থাকা চালক সহ 5 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা লহরায় রূপক তাল, শিল্পী চিরদীপ বন্দ্যোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন তবলা লহরায় রূপক তাল, শিল্পী ছিলেন চিরদীপ বন্দ্যোপাধ্যায়, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: is a preliminary report. The high-level panel was constituted by the state government to investigate alleged financial irregularities and misappropriation of funds. The National Testing Agency NTA today announced the results of Common University Entrance Test or CUET 2026 for undergraduate admissions. Candidates who appeared for the exam can now access their scorecards through the official CUET portal. In FIFA World Cup, Portugal will face Uzbekistan at Houston in US with Cristiano Ronaldo's side aiming to bounce back after being held to a draw in their opening match. The match will begin at 10:30 p.m. In Group L, England will meet Ghana in a highly anticipated clash in Boston, US at 1:30 a.m. And benchmark domestic equity indices declined sharply by 1.2% today, mirroring losses across global markets. Sensex plunged 893 points to close at 76,201. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা এফএম গোল্ড প্রচার তরঙ্গে খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ড শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, দেশের মহান নেতাদের মধ্যে শ্যামাপ্রসাদ ছিলেন অন্যতম, যার অবদান দেশের একতা ও সংহতি বজায় রাখার ক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন দিল্লির ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড নাফেডের নিলাম পোর্টাল নাফেক্সের সূচনা করে তিনি বলেন, 23 জুন তারিখটি বিজেপি কর্মীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনই শ্যামাপ্রসাদ মুখার্জি জাতীয় একতা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন।
2: শ্যামা প্রসাদ মুখার্জি ইস রাষ্ট্র কে বহুত বড়ে নেতাও মে শুমার হতে হ্যাঁ, জিনোনে কভি জীবন মে কুছ ভি প্রসিদ্ধি কে লিয়ে নাই কিয়া, অর উনকি বনাই পার্টি ভারতীয় জনসংঘ জো অব ভারতীয় জনতা পার্টি কে নাম সে জানি জাতি হ্যায়, গঙ্গা সে লেকর বঙ্গাল কে গঙ্গা সাগর তক ভারতীয় জনতা পার্টি কা সাথ। ওর মুঠ জেসে সেঁকড়ো কার্যকর্তাও নে 60 সাল কে অন্দর ইনকি বিচারধারা পর আগে বড়তে বড়তে আজ দেশ কো আগে বড়ানে কে লিয়ে প্রয়াস কিয়া হ্যায়।
1: দেশভাগের সময়কাল স্মরণ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গকে ভারতে রাখার ক্ষেত্রে তার প্রধান ভূমিকা রয়েছে। এছাড়াও সংবিধানের 370 ধারা যা জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান করেছিল সেই প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর ফলে ওই অঞ্চলের জন্য একটি পৃথক সাংবিধানিক কাঠামো তৈরি হয়। শ্যামাপ্রসাদ এর তীব্র বিরোধিতা করে বলেছিলেন, একটি দেশের মধ্যে দুটি সংবিধান, দুটি পতাকা এবং দুজন প্রধানমন্ত্রী থাকতে পারেন না। আজকের অনুষ্ঠানে স্ত্রীশা খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে ফোরেদেরকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়ার কথা বলেন। ডাল ও তৈলবীজ সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয়ের উপর জোর দেন তিনি, যাতে কৃষকরা সরাসরি উপকৃত হন।
2: आने वाले दो सालों में सहकारिता मंत्रालय सुनिश्चित करेगा कि दलहन का एक दाना भी एनसीसीएफ और नाफेड में व्यापारियों के माध्यम से न आए, सीधा किसानों के माध्यम से आए, जिससे मुनाफा पूरा किसानों के पास। हमने इंफ्रास्ट्रक्चर बना दिया है, अब इंफ्रास्ट्रक्चर को नीचे तक पहुंचाना है, और उसमें मैं मानता हूं कि नाफेड और एनसीसीएफ ने भी दृढ़ता के साथ शुद्ध तरीके से काम करने की शुरुआत करनी पड़ेगी, तभी जाकर परिणाम मिलेंगे।
1: সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ যথাযথ মর্যাদায় শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস পালিত হয়। এই উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্য জগন্নাথ চট্টোপাধ্যায়, হরেকৃষ্ণ বেরা, দীপক বর্মন, কৌশিক চৌধুরী প্রমুখ। হাজরা মোড়ে এই উপলক্ষে আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবে। তাঁর অবদানের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, তবে বর্তমান সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির দেখানো পথেই চলবে।
3: তিনি যে নীতির পথ দেখিয়ে গেছেন তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ বর্তমান পশ্চিমবঙ্গ সরকার করবে। আগামী দিনে পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস ছাত্রছাত্রী আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ বর্তমান সরকার করবে। আগামী 6ই জুলাই তার আবির্ভাব দিবস, 125তম, সেই দিবসে 125 ফুট উচ্চ মূর্তির ভূমি পূজন হবে। 6ই জুলাই রাজ্য সরকারের ওনার প্রতি সম্মান জানিয়ে ছুটি দেওয়া থাকবে।
1: এর আগে মুখ্যমন্ত্রী আজ কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে বলেন, তাঁর বলিদানের জন্যই আজ আমরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারছি। রাজ্য বাজেট অধিবেশনের

0: সূচনায় রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আজ রাজ্য বিধানসভায় আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন আলোচনায় অংশ নিয়ে তার বক্তব্য রাখছেন। আজকের আলোচনার জন্য বরাদ্দ ছ ঘণ্টায় বিজেপি তৃণমূল কংগ্রেসের দুই ব্লকের পাশাপাশি আইএসএফ সিপিআইএম কংগ্রেস এবং এজেইউপি প্রতিনিধি মিলিয়ে 30 জনের বক্তব্য রাখার কথা। সকাল থেকে অস্বস্তিকর গরম থাকলেও দুপুরের পর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি মিলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া জেলায় আজ দুপুরের পর ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। দমকা হাওয়ায় কলকাতায় বহু গাছ ভেঙে পড়ে। এসএন ব্যানার্জি রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, কলকাতা হাইকোর্ট চত্বরে গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে এর ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড খানার মুখোমুখি হবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু রাত 1:30। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর গ্রামীণ সংবাদ 6:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীরাধা গুপ্ত।

শ্যামাসঙ্গীত শুনলেন শ্রাবণী মণ্ডলের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

গুমুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে তারা পড়ছি উইটা বলে বটের সিরা কুড়ে গুমুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে তারা পড়ছি উইটা বলে বটের সিরা কুড়ে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন হিন্দি ছায়াছবির গান। হিন্দি ছায়াছবির গানে এখন শুনবেন মেরে হুজুর। এই ছায়াছবি থেকে মোহাম্মদ

0: শুনলেন মেরে হুজুর ছায়াছবি থেকে মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে গান, আকাশবাণী কলকাতা সঞ্চিত প্রচার তরঙ্গ। এখন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে, ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। গতকাল আর্জেন্টিনা 2-0 গোলে অস্ট্রিয়াকে হারিয়ে দিয়েছে, ফ্রান্স 3-0 গোলে ইরাককে পরাজিত করেছে। ISSF জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত আজ 2টি রূপো, 1টি ব্রোঞ্জ সহ 3টি পদক পেয়েছে। আজ আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপিত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রথমেই বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জের ম্যাচে আলজেরিয়া জর্ডনকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। জর্ডানের হয়ে প্রথমে নিজার আল রাজদান 36 মিনিটে গোল করেন, এরপর আলজেরিয়ার নাধির বেনবৌ আলী 69 মিনিটে এবং আমিনে গৌরি 82 মিনিটে গোল করে দলকে জয়ের পথে নিয়ে আসেন। এদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের হয়ে মার্কাস হোমগ্রেন পেটারসেন 43 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। আর্লিং হালান্ড নরওয়ের হয়ে 48 মিনিটে ব্যবধান বাড়ান। 53 মিনিটে সেনেগালের ইসমাইল সার একটি গোল করেন। 58 মিনিটে ফের হালান্ড একটি গোল করলে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের একেবারে শেষে ইসমাইল সার আরও একটি গোল করে ব্যবধান কমান। বিশ্বকাপ ফুটবলে গতরাতে ফ্রান্স 3-0 গোলে ইরাককে হারিয়ে দেয়। ফ্রান্সের হয়ে 2টি গোল করেন কিলিয়ান এমবাপে এবং 1টি গোল করেন ওসমান দেমবেলে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কের ম্যাচে আজ পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু রাত 1:30। আগামীকাল গ্রুপ এল এর অন্য খেলায় মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও পানামা। খেলা শুরু হবে ভারতীয় সময় ভোর 4:30। আগামীকাল গ্রুপ কে এর অন্য খেলায় গণপ্রজাতন্ত্রী কঙ্গো কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু ভারতীয় সময় সকাল 7:30। এদিকে গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। ডালা স্টেডিয়ামে 38 মিনিটে প্রথম গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আরও একটি গোল করে জয়ের ব্যবধান নিশ্চিত করেন তিনি। এই ম্যাচ জিতে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল। জোড়া গোলের ফলে জার্মানির মিরোস্লোভ ক্লোজকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে রেকর্ড গড়লেন মেসি। বিশ্বকাপে এই নিয়ে তাঁর গোল সংখ্যা দাঁড়ালো 18। এছাড়াও দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে একাই কোনো দলের হয়ে প্রথম 5টি গোল করলেন মেসি। এর আগে 1994 বিশ্বকাপে রাশিয়ার ওলেগ সালেন করছিল এই রেকর্ড। ওই বিশ্বকাপে বুলগেরিয়ার রেস্টো স্ট্রাইকোভের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত আজ 2টি রূপ ও 1টি ব্রোঞ্জ সহ 3টি পদক পেয়েছে। জার্মানির সুলে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল জুনিয়র ইভেন্টে ব্যক্তিগত বিভাগে শিবা নারওয়াল রূপো জয় করেন। একই ইভেন্টে যুগ প্রতাপ সিং রাঠোর ব্রোঞ্জ পদক জেতেন। পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল জুনিয়র মিক্সড ইভেন্টে ভারতের শিবা নারওয়াল, সন্দীপ বিষ্ণোই এবং চিরাগ শর্মার দল রূপো পেয়েছে। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় ভারত 5টি সোনা, 3টি রূপো, 7টি ব্রোঞ্জ সহ 15টি পদক পেয়েছে। আহমেদাবাদে অনুষ্ঠিত জাতীয় অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপের শেষ দিনে গত রবিবার রিচা মিশ্রর 15 বছরের পুরনো মহিলাদের 800 মিটার ফ্রিস্টাইল রেকর্ড ভেঙে স্বর্ণপদক জয় করলেন বৃত্তি আগরওয়াল। তিনি সময় নেন 9 মিনিট 5.47 সেকেন্ড। পুরুষদের 200 মিটার ব্যাকস্ট্রোকে ঋষভ দাস 2 মিনিটের কম সময়ে নিয়ে নিজের আগের রেকর্ডটি ভেঙে দেন। ঋষভ এবং দ্বিতীয় স্থানে থাকা উৎকর্ষ পাতিল এশিয়ান গেমসের জন্য যোগ্যতা অর্জন করেন। ব্রিস্টলে আজ আইসিসির মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ লিগে নিউজিল্যান্ড 6 উইকেটে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড 7 উইকেটে 131 রান করে। জবাবে নিউজিল্যান্ড 18 ওভার 2 বলে 4 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপিত হচ্ছে। 1894 সালের 23 জুন প্যারিসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠার স্মরণে দিনটি উদযাপিত হয়ে থাকে। সেই সঙ্গে খেলাধুলায় উৎসাহিত করতে ও খেলাধুলার প্রসারে বিশ্বজুড়ে দিনটি উদযাপিত হয়ে থাকে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মান্ডভিয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত ক্রীড়াক্ষেত্রে এক অভূতপূর্ব বিপ্লবের সাক্ষী হচ্ছে। তিনি আরও বলেন, সারা দেশ আজ অলিম্পিকের মূল্যবোধগুলির শ্রেষ্ঠত্ব, বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধাকে উদযাপন করছে, যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। বেঙ্গল টি-20 লিগের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে হাওড়া ওয়ারিয়র্স। গতরাতে ইডেনে মুর্শিদাবাদ কুইন্সকে 6 উইকেটে হারিয়ে তারা খেতাব জয় করে। টসে জিতে ব্যাট করতে নেমে মুর্শিদাবাদ 9 উইকেট হারিয়ে 95 রান তুলে। জবাবে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে 18 ওভার 5 বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হাওড়া। খেলার খবর শেষ হলো, পরবর্তী খবর রাত 10:00।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন নানা রঙের গান। নানা রঙের গানে প্রথমেই দ্বিজেন্দ্র গীতি, শিল্পী মান্না দে।

0: শুনলেন আধুনিক গান মৌসুমি ভৌমিকের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

সঞ্চিতা প্রচার তরঙ্গে শুনছেন নানা রঙের গান। এবারে শুনবেন রজনীকান্তের গান, শিল্পী অতনু সান্যাল।

শুনলেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানের বাংলা রূপান্তর। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনব G7 শিখর সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা। এতে অংশ নিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক অংশু যোশী এবং

সঞ্চালক রাজেশ লেখ। প্রথমেই রাজেশ লেখ জানাচ্ছেন শুভ সন্ধ্যা। আজকের স্পটলাইট অনুষ্ঠানে অধ্যাপক যোশী, আপনাকে স্বাগত। অধ্যাপক যোশী, এবার নিয়ে G7 শীর্ষ সম্মেলনে ভারতের 13তম অংশগ্রহণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানা সপ্তমবার উপস্থিতি, এবার ফ্রান্সের সভাপতিত্বে অ্যাভিয়েতে G7 শিখর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। G7 শিখর সম্মেলনটি প্রধানমন্ত্রী মোদীর ইউরোপ সফরের তৃতীয় এবং চূড়ান্ত পর্ব। নিস থেকে এই সফর শুরু হয়ে অ্যাভিয়েনে আসার আগে প্রধানমন্ত্রী স্লোভাকিয়ায় গিয়েছিলেন। আপনি এই সফরের বিশেষ বিশেষ দিক নিয়ে শ্রোতাদের কিছু বলুন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক অংশু যোশী প্রথমেই বলেন, শুভ সন্ধ্যা রাজেশজি, G7 শীর্ষ সম্মেলনে ভারতের অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। 15 জুন থেকে 17 জুন পর্যন্ত G7 শিখর সম্মেলন অনুষ্ঠিত হয় ফ্রান্সের অ্যাভিয়েনে। এবছর G7 এর সভাপতিত্ব করেছে ফ্রান্স। ভারত অংশীদার দেশ হিসেবে এবারের শিখর সম্মেলনে অংশগ্রহণ করেছে। ভারতের 13তম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানা সপ্তমবার G7 শিখর সম্মেলনে অংশ নিয়েছেন। এই গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে তিনি প্রথমে ফ্রান্সে যান। G7 এর গোষ্ঠীভুক্ত দেশগুলি পৃথিবীর অত্যন্ত শক্তিশালী ও সমৃদ্ধ দেশ। ভারত সহযোগী দেশ হিসাবে এই শিখর সম্মেলনে অংশ নিয়ে আন্তর্জাতিক সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে নিজের অবস্থান বিশ্ব নেতাদের বুঝিয়ে বলতে পেরেছে। এই শক্তিশালী মঞ্চে ভূ রাজনৈতিক বিষয়, আন্তর্জাতিক নিরাপত্তা, মানবিক বিষয় সহ বিভিন্ন জটিল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। গোটা বিশ্ব পরিস্থিতি যথেষ্ট সঙ্গীন অবস্থায় রয়েছে। আমরা দেখেছি দুটি যুদ্ধ বিশ্ব পরিস্থিতির ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে এবং বিশ্বের বহু দেশের ফলে যথেষ্ট বিপদের মধ্যে পড়েছে। ভারত গ্লোবাল সাউথ বা দক্ষিণী বিশ্বের দেশ হওয়ায় উন্নয়নশীল বিশ্বের প্রতিফলন ঘটেছে তার চিন্তাভাবনার মধ্যে। সুতরাং গ্লোবাল সাউথের নেতা হিসেবে ভারতের প্রাথমিক লক্ষ্য অবশ্যই হবে প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয় উদ্বেগ এবং সুযোগের সম্ভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেওয়া। এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথেষ্ট সফল বলে আমি মনে করি। ভারত নিরাপত্তা সহযোগিতা, অর্থনৈতিক সমৃদ্ধি, প্রযুক্তিগত সাফল্য এবং সাংস্কৃতিক মেলবন্ধনের লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির সঙ্গে G7 মঞ্চে একজোট হওয়ার চেষ্টা করছে। ভারত এই শিখর সম্মেলনে বিভিন্ন কার্যনির্বাহী অধিবেশনে অংশ নিয়েছে। এই সম্মেলনে ফাঁকে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী আলাপ আলোচনা করেছেন। G7 গোষ্ঠী দেশ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, জার্মানি, কানাডা এবং জাপানের নেতৃবৃন্দ ভারতের সঙ্গে তাদের সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহ দেখিয়েছেন। ভারত এই সম্মেলনে বিশ্বব্যাংক, আফ্রিকীয় উন্নয়ন ব্যাংকের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মত বিনিময় করেছে এবং বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং তার সম্ভাব্য সমাধানের রাস্তা খুঁজে বার করতে আগ্রহ দেখিয়েছে। আমরা দেখেছি ভারত সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করে। গ্লোবাল সাউথ অর্থাৎ দক্ষিণী বিশ্বের দেশ হিসেবে ভারত তার অর্থনীতি জোরদার করতে চেয়েছে এবং শক্তি নিরাপত্তা, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার বিষয়টি নিয়ে ভারত বিস্তর আলোচনা করেছে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও সংযুক্ত আরব আমিরশাহী প্রতিনিধিদের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়।
কাজেই কৌশলগত দিক দিয়ে

G7 শিখর সম্মেলনে ভারতের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকেও ভারত ফ্রান্সে বিশেষ মর্যাদার আসনে বসে। এরপর রাজেশ লেখ বলেন, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ভারতের প্রধানমন্ত্রীকে G7 সম্মেলনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারত ও ফ্রান্সে আলোচনার মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সহমতে পৌঁছায়। ভারত চলতি বছরে ব্রিক্স শিখর সম্মেলনে সভাপতিত্ব করবে, অন্যদিকে ফ্রান্স G7 সভাপতিত্ব করছে। কাজেই ভারতের কাছে এই বছর তা বেশ গুরুত্বপূর্ণ এবং ভারতকে কৌশলগতভাবে আরও সতর্ক হওয়া উচিত, তাই তো? বিশেষজ্ঞ অধ্যাপক অংশু যোশী এর উত্তরে জানান, আমি মনে করি ভারত পশ্চিমী দেশ এবং দক্ষিণী বিশ্বের মধ্যে সেতুবন্ধের কাজ করছে এবং বসুদৈব কুটুম্বকম এর বার্তা গোটা বিশ্বজুড়ে পৌঁছে দিতে চেয়েছে। শুধু তাই নয়, ভারত গোটা বিশ্বে উদীয়মান প্রভাবশালী দেশ হিসেবে উঠে আসছে। আমরা সকলেই জানি ভারত G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির স্থায়ী সদস্য নয়। ভারত অতিথি সদস্য হিসেবে G7 গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমাদের বিদেশ নীতির প্রতিফলন ঘটেছে প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে। ভারত বিশ্বশান্তি ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়। কাজেই ফ্রান্সের তরফ থেকে ভারতকে আমন্ত্রণ জানানোটা ছিল খুবই বাস্তবসম্মত ও তাৎপর্যপূর্ণ। অন্যদিকে ভারত চলতি বছরে ব্রিক্সের সভাপতিত্ব করছে। ব্রিক্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠন। এই সংগঠনটি দক্ষিণী বিশ্বের মুখপাত্র হিসেবে কাজ করে। ব্রিক্সের সদস্য সংখ্যাও বাড়ছে। কাজেই শান্তি এবং নিরাপত্তা থেকে অর্থনীতি, প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা ভারত বর্তমানে অর্জন করেছে। অন্যদিকে ভারত অত্যন্ত শক্তিশালী আন্তর্জাতিক সংগঠন G20 গুরুত্বপূর্ণ সদস্য দেশ। 2023 সালে ভারত G20 সভাপতিত্ব করে। ভারতের সভাপতিত্বে এই সংগঠনটি আরও গণতান্ত্রিক হয়ে ওঠে। আফ্রিকান ইউনিয়নও এখন ভারতের উদ্যোগেই G20 স্থায়ী সদস্য। এর ফলে G20 গুরুত্ব আরও বেড়েছে। কাজেই এই সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের বিদেশ নীতি আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি পেয়েছে। ভারতের শক্তিশালী বিদেশ নীতির মূল স্থিতি হল বসুধৈব কুটুম্বকম এবং পঞ্চশীল। বহুপাক্ষিক বিশ্বব্যবস্থায় বিশ্বশান্তি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে। কাজেই G20 থেকে G7 হয়ে ব্রিক্স, সাংহাই সহযোগিতা সংগঠন বা SOC ও IBSA অর্থাৎ ইন্ডিয়া ব্রাজিল সাউথ আফ্রিকাকে নিয়ে গঠিত সংগঠনের সদস্য হিসেবে ভারত গুরুত্বপূর্ণ জায়গায় আছে। এরপর রাজেশ লেখ বলেন, হ্যাঁ আপনার কথা থেকে বোঝা গেল ভারত আন্তর্জাতিক বিশ্বব্যবস্থায় তার পরিচিতি জোরদার করেছে। আপনি একটু আগেই ফ্রান্সের সভাপতিত্বে এবছর G7 বৈঠকের প্রসঙ্গ টেনে ভারতের ব্রিক্স গোষ্ঠীর সভাপতিত্বের কথা বলেছেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ভারতের বিদেশ নীতির সমর্থনে বিবৃতিও দিয়েছেন। ব্রিক্স থেকে G7, এই সংগঠনগুলিতে ভারতের অবস্থান নিয়ে আপনার মতামত কি? এক্ষেত্রে অধ্যাপক অংশু যোশী জানান, ভারত উন্নত এবং উন্নয়নশীল বিশ্বের মধ্যে যে ফারাক রয়েছে তা সমঝোতার মাধ্যমে মেটানোর চেষ্টা করছে। একদিকে যেমন দক্ষিণী বিশ্বের প্রতিনিধি হয়ে কম উন্নত দেশগুলির মুখপাত্র হয়ে উঠেছে, অন্যদিকে পশ্চিমী দেশগুলির কাছাকাছি অবস্থান করছে। এবারের G7 শিখর সম্মেলনে ভারত এমন কয়েকটি বিষয় উত্থাপন করেছে যেখানে জলবায়ু পরিবর্তন সহ পরিকাঠামোগত উন্নয়নে ভারত একদিকে যেমন ডিজিটাল ওয়ার্ল্ডের অংশীদার হয়ে উঠেছে, আবার অন্যদিকে বিশেষ কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে তার অবস্থান জোরদার করেছে। আমি আগেই বলেছি, ভারত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যোগসূত্র স্থাপন করেছে। এ প্রসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গটিও ওঠে। আবার প্রযুক্তিগত ভারসাম্য রক্ষায় পশ্চিমী শক্তির কাছে ভারত তার বক্তব্য জানিয়েছে। কাজেই একথা আমরা বলতে পারি, ভারত বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সার্বিকভাবে গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠেছে।
ব্রিক্স থেকে জি সেভেন

সর্বত্রই তার প্রতিফলন ঘটেছে। এরপর রাজেশ লেখ বলেন, অংশুজি জি সেভেনের বিভিন্ন এজেন্ডা এবং ভারতে তার বিশেষ প্রভাব সম্পর্কে আপনি কি বলেন? বিশেষজ্ঞ অধ্যাপক অংশু যোশী জানান, আমরা সকলেই জানি জি সেভেন বিশ্বের 7টি উন্নত দেশের সংগঠন। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, জার্মানি, কানাডা এবং জাপান অর্থনীতিগত দিক থেকে সমৃদ্ধ। শুধু তাই নয়, আন্তর্জাতিক নিরাপত্তা, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং অন্যান্য বিষয়ে তারা বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় অনেকটাই উন্নত। জি সেভেন তাদের কাজের ক্ষেত্রে এই বিষয়গুলিকে প্রতি বছর বিশ্লেষণ করে। ভারত ফ্রান্সে অনুষ্ঠিত 52তম জি সেভেন শিখর সম্মেলনে অংশীদার দেশ হিসেবে পশ্চিমী বিশ্বের নজরে রয়েছে। এমন একটি সময় এই সম্মেলনটি হচ্ছে যখন পশ্চিম এশিয়া সংঘাত, রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব এবং সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেওয়ায় গোটা বিশ্বে জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটেছে। এই বিষয়গুলি শুধুমাত্র জি সেভেন গোষ্ঠীভুক্ত দেশগুলি নয়, গোটা বিশ্বকেই ভাবিয়ে তুলেছে। অংশীদার দেশ হিসেবে ভারত, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, মিশর এবং কেনিয়া ফ্রান্সে জি সেভেন বৈঠকে যোগ দিয়েছে। এবারের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, পরিকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তি, পরিবেশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে ভারতের ভূমিকা ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজেশ লেখ এরপরে বলেন, জি সেভেন সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতারা বাণিজ্য, যুদ্ধ, শুল্ক সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ নিয়ে আলোচনা হয়েছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সমঝোতার বিষয়টি এখনও অগ্রগতির পর্যায়ে রয়েছে। এ ব্যাপারে আপনি কি বলেন? বিশেষজ্ঞ অধ্যাপক অংশু যোশী জানান, বৃহৎ অর্থনৈতিক দুনিয়ায় মার্কিন শুল্ক বাণিজ্য প্রভাব ফেলেছে, ভারতের ক্ষেত্রেও এই কথা স্বীকার্য। দেখা গেছে শুল্ক বৃদ্ধির ফলে বিনিয়োগ ধাক্কা খেয়েছে। ভারত গোটা বিশ্বে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট FTA অর্থাৎ মুক্ত বাণিজ্য চুক্তি করার পক্ষপাতী। এর ফলে জি সেভেন গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক লেনদেন আগামী দিনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে বাণিজ্যের পথচিত্র অনেকটাই বদলে যাবে। সব মিলিয়ে বলা যেতে পারে, এবারে জি সেভেন সম্মেলনে ভারতের উপস্থিতি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম ফ্রান্সের অ্যাভিয়েতে জি সেভেন শিখর সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনার সম্প্রচার। আজকের আলোচনায় অংশ নিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক অংশু যোশী এবং সঞ্চালনায় ছিলেন রাজেশ লেখ। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নিউজ অন AIR মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত AIRNSTTalks@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। শুনলেন স্পটলাইট অনুষ্ঠানের বাংলা রূপান্তর।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিকসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ ষোড়শ ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নেন অজিত দোভাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে 65 জনকে পদ্ম সম্মান প্রদান করেছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের 5 জন রয়েছেন। এল নিনোর কারণে মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ায় কৃষিক্ষেত্রে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কেন্দ্রীয় সরকার খরিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা থেকে শুরু করে উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিকসের

0: দিল্লিতে আয়োজিত ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে শ্রী দোভাল বলেন, প্রথাগত নয় এমন নিরাপত্তা ঝুঁকিগুলো এখনও জাতীয় সীমানা ছাড়িয়ে গেছে। তিনি উদ্ভাবনী ও আমূল পরিবর্তনশীল প্রযুক্তি, গোপন সন্ত্রাসবাদ এবং ক্রমশ ডিজিটাল ও সাইবার হুমকির বিষয়গুলির ওপর বিশেষ জোর দেন।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভব নীতির ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের দেশের শাসন ব্যবস্থা কেন্দ্রবিন্দুতে রাখতে সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিভিন্ন মন্ত্রক ও বিভাগে সহকারী সচিব হিসেবে নিযুক্ত আইএএস 2024 ব্যাচের 183 জন প্রশিক্ষণরত আধিকারিকের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী মোদী তরুণ সিভিল সার্ভেন্টদের বিকশিত ভারত 2047 লক্ষ্যে দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তরুণ সিভিল সার্ভেন্টদের সুদৃঢ় লক্ষ্য, উদ্ভাবনী চিন্তা এবং নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। অর্থবহ ও দীর্ঘস্থায়ী ফলাফল অর্জনের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। শ্রীমতী মুর্মু আজকের অনুষ্ঠানে 2 জনকে পদ্মবিভূষণ, 7 জনকে পদ্মভূষণ ও 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। সম্মান প্রাপকদের মধ্যে রয়েছেন টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ, ক্রিকেটার রোহিত শর্মা, অভিনেতা মামুট্টি আর মাধবন, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক প্রমুখ। রাজনীতিবিদ শিবু সোরেনকে মরণোত্তর পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে আজ 5 জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। তারা হলেন বিশিষ্ট সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য, তাঁত শিল্পী জ্যোতিষ দেবনাথ, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অশোক কুমার হালদার, অধ্যাপক ড মহেন্দ্রনাথ রায় এবং রবিলাল টুডু। এর আগে গত মাসে রাজ্যের 6 জনকে পদ্ম সম্মান দেওয়া হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ চৌহান বলেন, এলনিনোর কারণে দুর্বল মৌসুমী বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার খরিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে যোগ দিয়ে শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট 315টি জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে 111টি জেলায় সেচ ব্যবস্থা 25%-এরও কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলোকে ডাল, মোটা দানাশস্য, তৈলবীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত চাষে জল কম লাগে এবং সেই সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে তিনি জানান। সামুদ্রিক ক্ষেত্রে এলনিনো পরিস্থিতির সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস। হায়দ্রাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে জেভেল্লার সাংসদ কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি প্রথম বুলেটিনটি প্রকাশ করেন। সেখানে উল্লেখ করা হয়েছে, এলনিনো পরিস্থিতি ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং চলতি বছরের নভেম্বর থেকে 2027 জানুয়ারির মধ্যে এটি সর্বোচ্চ মাত্রায় পৌঁছতে পারে। 2027 মে মাস পর্যন্ত ভারত মহাসাগরের উপরিভাগের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, সামুদ্রিক বাস্তুতন্ত্রে এর প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত বজ্রসহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আজ জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন দেখা দেয়। এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত, ধূলিঝড় এবং প্রবল বাতাস বয়ে যায়। জাতীয় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 38.4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আসাম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরীণ অঞ্চল, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া আগামীকাল পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, বিহার, জম্মু ও কাশ্মীর, লাদাখ প্রভৃতি অংশে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে।

0: তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির অভিভাষণের ওপরে ধন্যবাদসূচক ভাষণে আজ মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 1 লক্ষের বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল, মৃত্যু হয়েছিল 57 জনের। এই সময় বিভিন্ন থানায় প্রায় 2000 FIR দায়ের করা হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি। বর্তমান সরকার বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকলেও তৃণমূল কংগ্রেসের সামনে এই নজির দেখা যায়নি। প্রায় 1 বছর বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে বণিক সভা ফিকিকে অনৈতিকভাবে 324 কোটি টাকারও বেশি পাইয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, বীরভূমের পাথর খাদানগুলি থেকে পূর্বতন সরকার এক মাসে যেখানে 8 কোটি টাকা রাজস্ব দিয়েছিল, বর্তমান সরকার সেখানে এক মাসে রাজ্যের কোষাগারে 83 কোটি টাকা রাজস্ব দিয়েছে। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে, প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জির সরকার BSFকে জমি দেওয়ার পরিবর্তে বারবার সীমান্তরক্ষী বাহিনীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। নতুন সরকার অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে।
1: আপনাদের কেউ কেউ বলেছেন SIR, কারা অনুপ্রবেশকারী, কারা ভারতীয়? আমরা ভারত সরকারের আইন কার্যকর করে ধরো আর BSFকে দাও।
0: বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সপুরো স্টেডিয়ামে খেলা শুরু 1:30। লন্ডনে অনুষ্ঠিত FIH পুরুষদের প্রো লীগ 2025-26 এক রোমাঞ্চকর ম্যাচে ভারত পাকিস্তানকে 4-3 গোলের ব্যবধানে পরাজিত করেছে। খেলার প্রথম কোয়ার্টারে পাকিস্তান অপ্রত্যাশিতভাবে 1 গোলে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে অভিষেক নাইনের গোলে ভারত সমতা ফেরায়। এছাড়াও নীলাকান্ত শর্মা, সুখজিৎ সিং, রাজিন্দর সিং এর গোল ভারতকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার।
2: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে পুনম আহুজা। मुख्य समाचार। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा कि सुरक्षा सहयोग मजबूत करने और आतंकवाद तथा साइबर सुरक्षा जैसी चुनौतियों से निपटने में ब्रिक्स की महत्वपूर्ण भूमिका। भारत ने पाकिस्तान अधिकृत कश्मीर की स्थिति पर पाकिस्तान की टिप्पणियों को खारिज करते हुए इसे नाकामियों को छुपाने का निराशाजनक प्रयास बताया। विदेश मंत्रालय ने कहा कि अमरीका और ईरान के बीच हुए समझौते ज्ञापन के बाद से भारत जाने वाले 11 जहाज हॉर्मुज जलडमरू मध्य पार कर चुके हैं। संयुक्त राष्ट्र प्रमुख एंटोनियो गुटेरेस ने आर्टिफिशियल इंटेलिजेंस कंपनियों से पर्यावरण प्रभाव रिपोर्ट जारी करने और स्वच्छ ऊर्जा के प्रति प्रतिबद्धता जताने का आह्वान किया। भारतीय पुरुष हॉकी टीम ने FIH प्रो लीग के लंदन चरण के पहले मैच में पाकिस्तान को 4-3 से हराया और फीफा फुटबॉल विश्व कप में पुर्तगाल का मुकाबला उज्बेकिस्तान के साथ थोड़ी देर में शुरू। अब सब प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज कहा कि बदलते वैश्विक परिदृश्य में सुरक्षा सहयोग को मजबूत करने तथा आतंकवाद और साइबर सुरक्षा से लेकर उभरती प्रौद्योगिकियों तक की साझा चुनौतियों से निपटने में ब्रिक्स की महत्वपूर्ण भूमिका है। प्रधानमंत्री ने आज शाम ब्राजील, रूस, भारत, चीन और दक्षिण अफ्रीका सहित ब्रिक्स देशों के राष्ट्रीय सुरक्षा सलाहकारों तथा वरिष्ठ सुरक्षा अधिकारियों से मुलाकात की। सोशल मीडिया पोस्ट में श्री मोदी ने कहा कि भारत की ब्रिक्स अध्यक्षता व्यावहारिक सहयोग को बढ़ावा देने, ग्लोबल साउथ की प्राथमिकताओं को समर्थन करने और एक सुरक्षित, अधिक संरक्षित और समावेशी विश्व में योगदान देने का प्रयास करेगी। इस बीच ब्रिक्स देशों के राष्ट्रीय सुरक्षा सलाहकारों एन

স্বামী ছায়াছবি থেকে শুনলেন গান লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবারের গানটি ব্ল্যাকমেল ছবি থেকে শুনুন, শিল্পী কিশোর কুমার।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন এই গানটি ব্ল্যাকমেল ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। এবারে শুনবেন উদিত নারায়ণ এবং মধুশ্রীর দ্বৈত কণ্ঠে গান ছায়াছবি কৃষ্ণা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চিতা প্রচার তরঙ্গে, এছাড়াও নিউজ অন এআইআর অ্যাপে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনছেন হিন্দি ছায়াছবির গান। গানটি শুনলেন উদিত নারায়ণ এবং মধুশ্রীর কণ্ঠে কৃষ্ণা ছায়াছবি থেকে। এবারে শুনবেন গোলমাল এই ছায়াছবি থেকে গান, শিল্পী কিশোর কুমার।

গোলমাল ছায়াছবি থেকে শুনলেন এই গানটি। ছায়াছবি গোলমাল, শিল্পী কিশোর কুমার। এবারে শুনবেন গান মুকেশের কণ্ঠে। এবারের গানটি শুনবেন ছায়াছবি কভি কভি।

শুনবেন দস্তক এই ছায়াছবি থেকে। কুমার শানু এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে শুনছেন হিন্দি ছায়াছবির গান সঞ্চয়িতা প্রচার তরঙ্গ।

দাস্তক ছায়াছবি থেকে গানটি ছিল কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে। এবারের গানটি শুনুন লাগে রহো মুন্না ভাই ছায়াছবি থেকে, শিল্পী সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল।

লাগে রহ মুন্না ভাই ছায়াছবি থেকে সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন। এবারের গানটি শুনুন কভি কভি ছায়াছবি থেকে, শিল্পী মুকেশ, গীতিকার সাহির এবং সুরকার খৈয়াম।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। কভি কভি ছায়াছবি থেকে মুকেশের কণ্ঠে শুনলেন গান। এবারের গানটি শুনুন বীর যারা ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর এবং সোনু নিগমের দ্বৈত কণ্ঠে।

বীরজারা ছায়াছবি থেকে শুনলেন গান লতা মঙ্গেশকর এবং সোনু নিগমের দ্বৈত কণ্ঠে, জাভেদ আখতারের কথা এবং মদন মোহনের সুরে।

শুনলেন ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ। এখন জানিয়ে দেব আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মূলত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল ৯৮% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল ৬৮%। গত ২৪ ঘন্টায় অর্থাৎ ২২শে জুন ২০২৬ রাত ৮:৩০ থেকে ২৩শে জুন ২০২৬ রাত ৮:৩০ পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল ০.৫৯.৩ মিলিমিটার। ২৩শে জুন ২০২৬ রাত ৮:৩০ পর থেকে বৃষ্টির পরিমাণ ০.৫৯.৩ মিলিমিটার। এবারে পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য সতর্কবার্তা। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে যে ২৩শে জুন থেকে আগামী ২৪শে জুন ২০২৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর অঞ্চলে কখনও কখনও ঘণ্টায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, যা বেড়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, বয়ে যেতে পারে। অতএব ২৩শে জুন ২০২৬ থেকে ২৪শে জুন ২০২৬ পর্যন্ত মৎস্যজীবী বন্ধুদের পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর অঞ্চলে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর।

মিনিটে আপনার স্বাস্থ্য, কথিকা বিকিরণ চিকিৎসার নবদিগন্ত, বলবেন ডাক্তার অরিন্দম চৌধুরী, শুনবেন দ্বিতীয় পর্ব। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী ও মিতালি ভট্টাচার্য, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুতনু মিত্র, 8:00 জানা অজানা, কথিকা ভালোবাসা ও বন্ধুত্ব, এ নিয়ে বলবেন ডক্টর মুকুল কান্তি মান্না, 8:05 নজরুল গীতি প্রিয়াঙ্কা দত্তের কণ্ঠে, 8:20 বাংলা কথিকা মূর্তিমান কলকাতা, বলবেন গৌতম বসু মল্লিক, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনুন খেয়াল শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান, 9:25 জেলার চিঠি, নদিয়া জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11:00 যুববাণীর অনুষ্ঠান বলতে চাই উপস্থাপনায় সৌরভ দেবনাথ ও সায়নী মজুমদার, 12:00 শ্যামা সঙ্গীত শিল্পী মধুরা ভট্টাচার্য, 12:15 লোকগীতি চৈতালি রায়ের কণ্ঠে, 12:33 গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রীভবন, গ্রাম বাংলার একাল সেকাল এই বিষয়ে নাসিম মুর্তাজার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 1:00 বাংলা ছায়াছবির গান, 1:45 মহিলা মহল আমার কলম উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 বাংলা আধুনিক গান, 3:00 প্রথম অধিবেশনের সমাপ্তি, এবারে গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন, 5:00 ক্রীড়াঙ্গন গুগলি উপস্থাপনায় নীলাদ্রি সেন, 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠের শিক্ষিকা আত্রি আড্ঢ এবং সঙ্গে থাকবে 2 বিদ্যার্থী, 6:05 সাঁওতালি লোকগীতি পরিবেশনায় মালতী টুডু ও সহশিল্পী বৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে সাঁওতালি নাটকের বর্তমান পরিস্থিতি, এই বিষয়ে রবিলাল টুডুর সাক্ষাৎকার শুনুন দ্বিতীয় পর্ব, 6:38 কৃষি কথার আসর, পেঁয়াজের বীজ উৎপাদন প্রযুক্তি এই বিষয়ে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাসরায়, এরপর মিলেট চাষের গুরুত্ব এই বিষয়ে ডক্টর কৌশিক ব্রহ্মচারীর সাক্ষাৎকার নিয়েছেন পবিত্র কুমার মণ্ডল, 7:30 সমীক্ষা, 8:00 পশ্চিমবঙ্গের বাজেট সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান প্রযোজনায় আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ, 8:30 আইনি কথা, পুলিশি নিষ্ক্রিয়তা বা অতি সক্রিয়তা নিয়ে একজন সাধারণ নাগরিকের সাংবিধানিক সুরক্ষা, এই বিষয়ে আইনজীবী নীল বসুর সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত, 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতে সেতার শিল্পী অঞ্জন সাহা, 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 ভজন মধুরা ভট্টাচার্যের কণ্ঠে, 10:50 বেহালায় লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, 11:00 বাংলা ছায়াছবির গান শিল্পী প্রিয়াঙ্কা দত্ত, এবং 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, 12:10 দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, জানিয়ে দিলাম গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম ও দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানগুলির বিষয়।

এবারে সঞ্চয়িতা প্রচার তরঙ্গ। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 শুনুন সুবদ্ধ সঙ্গীত, খেয়াল শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত চৈতালী রায়ের কণ্ঠে। 6:35 রামচরিত মানস পর্ব 151। 6:45 দ্বিজেন্দ্র গীতি শিল্পী প্রিয়াঙ্কা দত্ত। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শর্বাণী ভট্টাচার্য। 8:30 ভজন শিল্পী মধুরা ভট্টাচার্য। 8:50 বেহালায় লঘুসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়। 9:10

রাজ থারা উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, বেলা 10:15 আঞ্জুমান উপস্থাপনায় শাহনাজ খাতুন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান ওয়ার্ল্ড মেলোডিজ উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 12:00 সুরভি উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 12:20 পাশ্চাত্য সঙ্গীত সংযুক্তা নন্দীর উপস্থাপনায়, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, এবং 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অঞ্জন সাহা। 3:00 প্রথম অধিবেশনের সমাপ্তি। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে 5:10 ভজন শিল্পী চৈতালী রায়, 5:20 উর্বশী উপস্থাপনায় সুলক্ষণা পণ্ডিত, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুল গুলশন, 7:10 বেহালায় লঘুসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 হরাইজন ইংরাজি সাপ্তাহিক শ্রুতি পত্রিকা, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গান, এবং রাত 12:00 দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 24 জুন বুধবারের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:10 হয়ে 53 সেকেন্ড। জয় হিন্দ।